0: সেই একটি লক্ষণ রয়েছে স্বর্ণভূমি ও নারদ।
1: Seven, that's us complete at NS. We'd like to route to the Radisson Blu Hotel just west of Limerick if possible.